শান্ত মহল্লা চৌথা কাল পহলা এক ওঙ্কার সতগুরু প্রসাদ হর জিও কৃপা করে তা নাম জিও সতগুর মিলায় সুপায় সহজ গুণ গাইয়া জিও হর জি।